আজ সোমবার 30শে ভাদ্র 1948 শকাব্দ, 21শে সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 3রা আশ্বিন 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:27 হয়ে 5 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 5:32 হয়ে 25 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইএর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 7 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দেব আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গে কী কী অনুষ্ঠান রয়েছে আপনাদের জন্য। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30 আজকের চাষবাস, কথিকা কপি জাতীয় ফসলে এক পেশে রোগ বলবেন ডক্টর উত্তম রায়চৌধুরী। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব অ্যালজাইমার্স দিবস, ডিমেনশিয়া নিরাময়ে দ্রুত শনাক্তকরণ ও কার্যকর প্রতিরোধ বলবেন ডক্টর সৌভিক দুবে। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী মানুষ ভুল। 8:00 বিজ্ঞানের খবর সংকলনে মৌসুমি সোম মজুমদার। 8:05 ভজন, শিল্পী মন্দিরা লাহিড়ি। 8:20 বাংলা কথিকা, আমার বাবা সৌমিত্র চট্টোপাধ্যায় বলেছেন পৌলমী বসু। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী অয়ন সেনগুপ্ত। সকাল 9:00 গানে গানে, 9:25 সমীক্ষা, 9:30 গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা, উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য, বেলা 11:00 যুববাণীর অনুষ্ঠান বিজ্ঞান বার্তা, উপস্থাপনায় শ্রাবণী ভট্টাচার্য ও বিতোষক চক্রবর্তী, বেলা 12:00 দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন, 12:15 লোকগীতি, শিল্পী দীপময় দাস, 12:33 গ্রামীণ যুববন্ধুদের অনুষ্ঠান উনো জমির দুনো ফসল, উপস্থাপনায় স্বাগতা মণ্ডল মল্লিক, দুপুর 1:00 নির্বাচিত লোকগীতি, দুপুর 1:45 মহিলা মহল, বিষয় সাহিত্য কথা, অতিথি লেখক তপন বন্দ্যোপাধ্যায়, উপস্থাপনায় প্রতীতি দাস, 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় নীলাদ্রি সেন, অতিথি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী জহর দাস। 5:30 বিদ্যার্থীদের জন্য, বিষয় সপ্তম শ্রেণীর গণিত পাঠদানে বরবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ দাস ও সঙ্গে দুজন শিক্ষার্থী। সন্ধ্যে 6:05 সাঁওতালি গানের অনুষ্ঠান, শিল্পী মালতী মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ, অ্যালজাইমার্স রোগ কারণ ও প্রতিকার, সাক্ষাৎকারে ডক্টর বিজয় কুমার মুর্মু। এছাড়া থাকছে লোকগীতি, শিল্পী লালমোহন টুডু, অনিল মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষি কথার আসর, আমাদের রাজ্যে মাছ চাষের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ ও সম্ভাবনা, সাক্ষাৎকারে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাস, সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এছাড়া শুনবেন বায়োটেক কিষাণ হাব, সাক্ষাৎকার ডক্টর কেশব

চন্দ্রধারা, 8:30 30 মিনিটের সমীক্ষা, রাত 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় বিশ্ব অ্যালজাইমার্স দিবস আমাকে ভুলো না, অতিথি ডক্টর আশিস দত্ত, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, রাত 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী অয়ন সেনগুপ্ত, রাত 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত, 9:45 সময়ের আয়না, 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী মানুষ ভুল, 10:45 দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন, রাত 11:00 আধুনিক গানের অনুষ্ঠান শিল্পী দেবযানী লাহড়ি, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার বাজিয়ে শোনাবেন শিল্পী সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

এবারে সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবোধ্য সঙ্গীত। সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত যশরাজ। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানুষ ভুল। 6:35 রামচরিত মানস, শুনবেন 240তম পর্ব। 6:45 ভজন, শিল্পী মন্দিরা লাহড়ি। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 নজরুল গীতি, শিল্পী দেবযানী লাহড়ি। 8:45 লোকগীতি, শিল্পী রত্না রাজবংশী। 9:00 দিলরুবা, শিল্পী অরূপ কুমার সেন। 9:10 রাসধারা, উপস্থাপনায় পপি নাগ। 10:15 এঞ্জুমান, উপস্থাপনায় শাহিস্তা নাজ। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 12:00 সুরভি, উপস্থাপনায় পপি নাগ। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে তবলা বাজিয়ে শোনাবেন শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 লোকগীতি, শিল্পী দীপময় দাস। 5:20 উর্বেশী, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:10 হিন্দি বার্তা, উপস্থাপনায় রোশন মুরারকা। 6:30 গুলগুলশেন, উপস্থাপনায় রোশন মুরারকা। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবা 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিনের একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান। এই ধারাবাহিকে তাঁর সময়কালের মধ্যে গৃহীত প্রধান পদক্ষেপ, কর্মসূচি, সংস্কার এবং উল্লেখযোগ্য কর্মকাণ্ডে আলোকপাত করা হয়েছে। 7:45 দর্পণ, উপস্থাপনায় রোশন মুরারকা। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট, 9:30 পাবলিক স্পেক। 10:00 জাপানে অনুষ্ঠিত 2026 সালের 20তম এশিয়ান গেমসের দৈনিক উল্লেখযোগ্য বিষয়। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজ অর্থাৎ 21শে সেপ্টেম্বর সোমবারের অনুষ্ঠান পরিচিতি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবোধ্য সঙ্গীত। সুবোধ্য সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী পণ্ডিত যশরাজ, রাগ আহির ভৈরব ও বিলাস খানি টোড়ি।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মানস ভুল।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন রামচরিত মানস। আজ শুনবেন 240তম পর্ব।

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন শুনবেন ভজন শিল্পী মন্দিরা লাহিড়ী। শুনবেন প্রথমে ব্রহ্মানন্দ ও পরে নানকের ভজন।

গুড মর্নিং, কেমন আছো তুমি? ঘুম ঘুম চোখে কি আজকে রেডিওটা টিউন ইন করেছো, নাকি ইতিমধ্যেই তোমার হাতে গরম গরম চা বা কফির কাপটা চলে এসেছে? হ্যাঁ জানি, আজকে নতুন দিন, নতুন সকাল, আর আরও একটা নতুন সপ্তাহের শুরু। একটু একটু করে আমরা প্রায় সেপ্টেম্বরের শেষের দিকে এগিয়ে যাচ্ছি, আর তার পরের মাসেই পুজো। তো পুজোর আগে যে কটা ছুটি পাওয়া যায়, সে কটা ছুটি আমার মনে হয় প্রত্যেকটা মানুষ জমিয়ে শপিং করতেই ব্যস্ত থাকে। আপাতত কালকে রবিবার ছিল, প্রচুর জায়গায় ভিড় আমরা দেখতে পেয়েছি নানান জায়গা থেকে, কিন্তু এই ভিড়ের মধ্যে কি তুমিও ছিলে? আর যদি তুমি থাকো, নিশ্চয়ই প্রচুর শপিং করে কালকে বাড়ি ফেরা হয়েছে। তো আপাতত সেই মজা, সেই খুশিটাকে নিয়ে আজকে ঝটপট উঠে যেতে হবে, রেডি হতে হবে, কারণ একটু পর থেকেই রেডি হয়ে তোমায় অফিস হোক বা স্কুলে কিংবা কলেজের জন্য তো রেডি হয়ে বেরোতেই হবে, তাই না? আর এদিকে দেখো, আমিও কিন্তু একদম স্টুডিওর ঘড়ি দেখে সঠিক সময় চলে এসেছি শুধুমাত্র তোমার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আর এই যে পুজোর একটা ব্যাপার, পুজো আসছে আসছে, এই ব্যাপারটাই মনে হয় আমাদের সব থেকে বেশি ভালো লাগে। আর পুজো এসে গেলে তো হয়েই গেল, পুজোর আগের এই যে প্রিপারেশন, কেনাকাটা, নানান জায়গায় ডিসকাউন্ট ঘুরে ঘুরে শপিং করা, এটা কিন্তু একটা আলাদা মজা আছে। যদিও আরও একটা দল মনে করে যে না, বাড়িতে বসে জাস্ট অনলাইন শপিংই বেটার, সেটা যার যেরকম মতামত, কিন্তু আমার মতে একদম রাস্তায় বেরিয়ে বার্গেনিং করে সমস্তটা শপিং করে বাড়ি ফেরার একটা মজা আছে। তো সেই মজার রেস্টটুকু নেই, আজকে শুরু করছি সুপ্রভাতের আসর তোমার সঙ্গে। আগামী টানা 50 মিনিট আমি থাকব, সঙ্গে থাকবে গান, আজকের দিনের গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, আর সঙ্গে তোমাকে একটু রিয়ালিটি চেকও দেব। শুধু আমার সঙ্গে তোমাকে থাকতে হবে ঠিক সকাল 8টা পর্যন্ত। কথা তো চলতেই থাকবে তোমার আমার, কিন্তু অনুষ্ঠানের শুরুটাই যদি গান ছাড়া হয়, তাহলে কি আর এই সোমবারের সকালটা জমজমাট হয় বলো তো? একদমই নয় নিশ্চয়ই, তাই অনুপম রয়ের কণ্ঠে সুহাগে আদরে এই গানটা দিয়েই শুরু করছি আজকে সুপ্রভাতের আসর। সঙ্গে থাকো, ফিরে আসছি ঠিক গানের ওপারে।

0: গানে করে আবারও আমি ফিরে এলাম অর্পিতা। চলছে এখন যুববাণীতে সুপ্রভাতের আসর, আর আমার সঙ্গে আছো তুমি। আচ্ছা, স্কুল কলেজে পড়ার সময় তোমার মনে পড়ে সেই ইতিহাস বইটার কথা? না, যাদের ইতিহাস খুব পছন্দের সাবজেক্ট একেবারেই আমি তাদের কথা বাদ দিয়ে বলছি। ওই যে একগুচ্ছ সাল মনে রাখাটা, বাপরে বাপ, সে যে কী মুশকিলের ব্যাপার হতো সেটা আমরাই জানি। তবে হ্যাঁ, যাদের মনে রাখার জন্য মাথার ঘাম পায়ে পড়তো, তারা কিন্তু নানান রকম মাধ্যম আমরা বের করে নিতাম সেই সমস্ত সালগুলোকে কী করে মনে রাখতে হবে, তাই না? এখন বরং সেই ইতিহাসের পাতাটাই একটু উল্টে পাল্টে দেখি যে আজকের দিনে ঠিক কী কী ঘটেছিল, যার জন্য ইতিহাসের পাতায় আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থেকে যাবে চিরটাকাল।
1: এই দিনে
0: নরেন্দ্রনাথ দত্ত, যিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি চিকিৎসক ও শিল্পপতি, তার ক্যাপ্টেন্সি এবং NN দত্ত নামেও কিন্তু তার পরিচিতি চারি জায়গায় ছড়িয়ে গেছিল। 21 সেপ্টেম্বর 1884 সালে নরেন্দ্রনাথ দত্ত ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির ত্রিপুরা জেলার সিকাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন এবং খিদিরপুর ডকে কুলির কাজ করেও অধ্যক্ষ কর্নেল তার ক্যালভার্টের আর্থিক সহায়তায় 1915 সালে চিকিৎসাবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। করিনা কাপুর, জন্ম 21 সেপ্টেম্বর 1980, তিনি ছিলেন একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। অভিনেতা রণবীর কাপুর

কাপুর ও ববিতা শিবদাসনীর কন্যা এবং অভিনেত্রী কারিশ্মা কাপুরের ছোট্ট বোন হল এই কারিনা কাপুর। তিনি হলেন একজন বিখ্যাত ফিল্ম স্টার যাকে অভিনয় জীবনে আমরা নানান ছবিতে অভিনয় করতে দেখেছি। তার অভিনয় জগতে 3টি 6 ফিল্মফেয়ার এবং পুরস্কার সহ অসংখ্য তিনি প্রতিভা অর্জন করেছেন নিজের দক্ষতায়। 2000 সালে ব্লকবাস্টার কভি খুশি কভি গম চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্রে নিজের জায়গা তৈরি করেন। শুরুর সাফল্যের পর তার বেশ কয়েকটি সিনেমা কিন্তু সেইভাবে বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং নেতিবাচক সমালোচনার মুখেও তাকে পড়তে হয়েছিল। তবে সময় সবার এক থাকে না, আবারও তিনি 2007 সালের জব ভি মেট চলচ্চিত্রে গীত চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এবং 2010 সালের উই আর ফ্যামিলি চলচ্চিত্রে তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। এছাড়াও কারিনা কাপুরের বলিউডের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্রগুলোর মধ্যে যেই দুটো সিনেমার কথা না বললেই নয়, সেটা হচ্ছে 2009 সালে 3 Idiots এবং ভজরঙ্গি ভাইজান 2015 সাল। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জন্ম 21 সেপ্টেম্বর 1891। তিনি ছিলেন একজন বাঙালি গবেষক ও সম্পাদক যিনি 20 শতাব্দীর প্রথমে সক্রিয় ছিলেন। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1891 খ্রিস্টাব্দের 21 সেপ্টেম্বর অবিভক্ত বাংলার অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। সেকেন্ড ক্লাস পর্যন্ত পড়ে আর্থিকভাবে সেইভাবে ক্ষমতা না থাকায় পড়াশোনা করতে পারেননি, কাজের খোঁজে কলকাতায় চলে আসেন। এরপর 1908 খ্রিস্টাব্দ থেকে 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কলকাতার বিভিন্ন অফিসে টাইপিস্ট ও পরে স্টেনোগ্রাফারের কাজ করেন। 4টি ইংরেজি গ্রন্থ সহ তার রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা মোট 33টি, এর মধ্যে 25টি গ্রন্থ সজনীকান্ত দাসের সঙ্গে যুগ্ম সম্পাদনায় প্রকাশিত হয়। আজকের মতো আজ এই দিনের কথা এই পর্যন্তই।

গানের পরে ফিরে এলাম আমি অর্পিতা, শুনছো তুমি সুপ্রভাতের আসর। আর এখন তোমাকে একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা বলো তো, শান্তি বলতে তোমার কাছে ঠিক কী বোঝায়? যেখানে যুদ্ধ নেই, এটাই কি তোমার কাছে শান্তি? নাকি পরিবারের সঙ্গে নিশ্চিন্তে থাকা, নিজের মত প্রকাশ করতে পারা, ভয় ছাড়া রাস্তায় হাঁটতে পারা, কিংবা প্রিয় মানুষগুলোর সঙ্গে নিরাপদে একটা সকাল শুরু করতে পারা, কোনটা তোমার কাছে শান্তি বলে মনে হয়? আসলে শান্তির অর্থ অনেকটা গভীর, আর সেই শান্তির গুরুত্বকে সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতেই প্রতি বছর 21শে সেপ্টেম্বর সারা বিশ্বে পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ পিস, অর্থাৎ আন্তর্জাতিক শান্তি দিবস। এবার কথা হলো এই আন্তর্জাতিক শান্তি দিবসটা ঠিক কী। 1981 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ প্রথমেই দিবস প্রতিষ্ঠা করে। পরে 2001 সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতি বছর 21শে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে পালন করা হবে। শান্তি শব্দটা বড্ড ছোট, কিন্তু এই শান্তি শব্দটারই গুরুত্ব বোধ হয় দিনের শেষে অনেক বেশি। কেন শান্তির জন্য বছরে এই একটাই বিশেষ দিন? আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে বিভিন্ন দেশের মধ্যে রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক কিংবা ধরো অন্যান্য নানান কারণে সংঘাত কিন্তু তৈরি হতেই পারে। যুদ্ধের প্রভাব শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে থাকা মানুষদের উপরেই কিন্তু সবসময় পড়ে না। একটি সংঘাতের কারণে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হতে পারে, কেউ পরিবার থেকে ঘর ছাড়া হতে পারে, কেউ আবার মানুষ নিজের প্রিয়জনকে হারাতে পারে, খাদ্য ও চিকিৎসার সংকট তৈরি হতে পারে, আর বহু বছর ধরে একটি সমাজের স্বাভাবিক জীবনও ব্যাহত হতে পারে। তাই শান্তি মানে শুধুই থেমে যাওয়া নয়, শান্তি মানে মানুষের জীবন, মর্যাদা, নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষা করা। একদিন নয়, আমার মনে হয় সেটা প্রত্যেক দিনই আমাদের কর্তব্য। কারণ ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটা থাকলেও প্রত্যেকটা দিন এই ইন্টারন্যাশনাল ডে অফ পিস আমার মনে হয়। আর এই পিস তুমি আজ কী কীভাবে করতে পারো, মানে তোমার শান্তির জন্য তুমি কী কী করতে পারো? শুধুমাত্র যে মানে বিশাল কিছু করতে হবে আজকে একটা বিশেষ দিন, সেরকমটা নয়। কিন্তু কারোর কথা মন দিয়ে শুনতে পারো, কিংবা ধরো রাগের মুহূর্তে একটু চুপ করে থাকতে পারো, আবার হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে সেখানে কথা বলে সমাধান করে নিতে পারো, আবার কাউকে অপমান করার বদলে সম্মানও করতে পারো। এছাড়াও সোশ্যাল মিডিয়ার এখন সময়, তাই সোশ্যাল মিডিয়াতে কোনো গুজব যাচাই না করে প্রপারলি সেই খবরটা শেয়ার করার আগে একটু ভেবে নিতে পারো। কারোর সঙ্গে মতের অমিল হলেই কিন্তু তাকে শত্রু ভাবার দরকার নেই, কারণ মত তো আলাদা হতেই পারে, কিন্তু মানুষকে তার জন্য সম্মান করবে না সেটাও তো হতে পারে না, তাই না? তাই শান্তির সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা ঠিক কী জানো কি তুমি? সেটা হচ্ছে সংলাপ। যেখানে কথা বলা যায় সেখানে অনেক সময় সংঘাত কমানোর সুযোগও কিন্তু তৈরি হয়। আমরা সবাই সব বিষয়ে একমত হব সেটা তো সম্ভব নয়, কারণ

যেটা যেভাবে ভাবছি আমার অপর দিকে থাকা মানুষটাও যে সেই বিষয়টাকে সেইভাবেই দেখবে বা সেইভাবেই ভাববে সেটা আমি কেনই বা এক্সপেক্ট করবো তার থেকে, কিন্তু কথা বলাটা খুব জরুরি। তুমি সেখানে একমত নাই হতে পারো, কিন্তু আমার মতো তোমার শোনা উচিত, তোমার মতো সমানভাবে আমাকেও শোনা উচিত। কিন্তু মতের পার্থক্য থাকলেও যদি আমরা একে অপরকে মন দিয়ে শুনি, বোঝার চেষ্টা করি এবং সম্মানের সঙ্গে কথা বলি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান সম্ভব। তাই শান্তির একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো একটুখানি মন দিয়ে নিজেকে ঠান্ডা রেখে তারপর কথা বলা। তাতে আর শুধুমাত্র যে তুমি শান্তিতে থাকবে তা নয়, তোমার আশপাশে পরিবেশটাও অনেক বেশি শান্ত হবে। আর যখন তুমি একটা সুন্দর পরিবেশে ঠান্ডাভাবে থাকবে, আমার মনে হয় যা যা কাজ আগামী দিনে করবে বা তার ঠিক পরেই করতে যাবে সেটাও অনেক বেশি স্মুথ হয়, তাই না? আপনারা একটা ছোট্ট গানের ব্রেক নিচ্ছি, আরও অনেক কথা বাকি, তাই কোথাও যেও না, শুনতে থাকো। শ্রেয়া ঘোষাল এবং শানের কণ্ঠে টার্গেট সিনেমা থেকে একটা মিষ্টি গান এখন শুধুমাত্র তোমার জন্য।

আজ কথা বলছি ইন্টারন্যাশনাল ডে অফ পিস নিয়ে। দেখো, শান্তি ও মানবাধিকার, কিন্তু শান্তির জন্য মানবাধিকারের সম্পর্ক অনেকটা গভীর। মানুষের নিরাপত্তা, মর্যাদা, শিক্ষা, স্বাস্থ্য বা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ এবং বৈষম্য থেকে মুক্ত থাকার অধিকার, এসবই একটা শান্তিপূর্ণ সমাজের কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ শান্তি মানে শুধু যুদ্ধ নেই এমন একটা পরিস্থিতি একেবারেই নয়। শান্তি হলো এমন একটা পরিবেশ যেখানে মানুষ নিরাপদে এবং মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। এবার আসল কথা বলি, এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড। সোশ্যাল মিডিয়া এবং শান্তি, এই দুটোকে পাশাপাশি আজকের দিনে রাখাটা খুবই কঠিন। কারণ সোশ্যাল মিডিয়া একটা বড় ভূমিকা এখন এই যুগে দাঁড়িয়ে প্লে করছে আমাদের জীবনে, শান্তি কতটা থাকছে বা থাকছে না। একটা পজিটিভ মেসেজ যেমন জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে, আবার একটা সামান্য ভুল তথ্য বা গুজব কিংবা ধরো উস্কানিমূলক কোনো পোস্টও ততটাই দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করার সময় আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব আছে, সেটা পোস্ট করার আগে একটু পজ করো, তথ্যটা সত্যি কিনা দেখে নাও, কোনো কমিউনিটি বা ব্যক্তির বিরুদ্ধে সেটা ঘৃণা ছড়াচ্ছে কিনা সেই বিষয়েও একটু ভাবো। কারণ কিবোর্ডের ওপারে থাকা মানুষটিও একজন মানুষই, আর শব্দেরও তো একটা শক্তি আছে। একটু আগেও তোমায় বলছিলাম, একটা শব্দ কাউকে যেমন ভেঙে দিতে পারে, আবার একটা ভালো কথা কাউকে বাঁচার সাহসও দিতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া হাতে আছে মানেই আমার যেটা ভালো লাগছে, যা ইচ্ছে মনে আসছে সেটা আমি লিখে দিলাম বা কাউকে বলে দিলাম, কিন্তু ভেবে দেখতে হবে সেই জিনিসটা যদি ঘুরে আমার কাছে আসে দিনের শেষে, আমায় যদি সেই কথাটা কেউ বলে তাহলে আমার কেমন লাগবে। কারণ আমি যাকে বলছি সেও তো একটা মানুষ, যদি কথাটা আমার বলতেই হয়, অন্যভাবে বলি, অন্যভাবে বোঝাই, তাহলে যদি সেই মানুষটা সেই কথাটা শোনে, কারণ আমি খারাপভাবে বলি যে মানুষটা শুনবে সেটা ভুল, হয়তো তোমার কথাটা সে আরও বেশি করে শুনলো না, কিন্তু যদি তুমি তোমার শব্দের মধ্যে একটু মডিফাই করো, ঠিকঠাকভাবে কথাটা বলো, তাহলে সে মন দিয়ে শুনবে এবং তার যদি সেখানে সত্যি কোনো ভুল থাকে তাহলে সে সেটা ঠিক করে নেবে। আর আজকের দিনে দাঁড়িয়ে ভালো বন্ধু পাওয়াটাই তো অনেক কঠিন, তাই না? যদি তুমি কখনো কোনো মানুষকে সেরকমভাবে পাও যে তোমার জীবনে প্রত্যেকটা মুহূর্তে সে ঠিকভাবে গাইড করছে, যেটা ভুল সেটা ভুল বলছে, যেটা ঠিক সেটা ঠিক, তো সেই রকম মানুষকে আর যাই হোক কখনো দূরে ঠেলে দিও না। কারণ মন থেকে চাইলেই কিন্তু মনের মানুষ পাওয়া যায় না, ঠিকঠাক পাশে থাকার মতো বন্ধু চাইলেই খুঁজে পাওয়া যায় না। আপাতত গানে গানে ঠিক সেই কথাটাই শান এবং মোনালি ঠাকুরও বলবেন। গানের পর আবারও ফিরে আসছি, একেবারে সময় প্রায় কুটি কুটি পায় আমরা শেষের দিকে এগোচ্ছি, কিন্তু গানের ব্রেকে যাওয়ার আগে আরও একটা কথা তোমায় যেটা আমি বলতে চাই, সেটা হলো সোশ্যাল মিডিয়া এখন যেহেতু আমাদের জীবনে একটা বড় রকম রোল প্লে করছে, সেটা সেলিব্রিটি হোক বা আমাদের কন্টেন্ট ক্রিয়েটার হোক, মানে পরিচিত মুখ, যেভাবে ট্রোল শব্দটা এখন এসেছে, আগেও হয়তো ছিল কিন্তু এই শব্দটা তখনও আমাদের জীবনের অ্যাড হয়নি, তো এই ট্রোলিংটাও কিন্তু নানান রকমভাবে মানুষের শান্তির ব্যাঘাত ঘটায়। যে মানুষটা সত্যিই খুব ভালো আছে, তারপর দিনের শেষে যদি সে তার সোশ্যাল মিডিয়া কমেন্টগুলো দেখতে বসে, তাহলে যদি সেই মানুষটা ভালো থাকে তার মুডটা কিন্তু খারাপ হয়। অনেকেই বলে হয়তো, যাদেরকে আমরা চিনি না তাদের কথায় আমাদের কিছু যায় আসে না, কিন্তু যখন মেসেজটা পড়া হয় খারাপ তো লাগে বস, তাই না? তাই যখন যাকে যেটা বলার প্লিজ খারাপ ভাষায় কিছু

হলো না, কারণ সেই মানুষটার নানান রকম কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়া দেখে আজকাল মানুষকে জাজ করে ফেলি, কিন্তু মানুষের সোশ্যাল মিডিয়া একরকমভাবে প্রেজেন্ট করে সবার সামনে, তার পার্সোনাল লাইফ, রিয়েল লাইফ কিন্তু আলাদা। তাই রিল আর রিয়েলকে কখনো গুলিয়ে ফেলো না। কেমন, গানের পর আবারও ফিরে আসছি আমি অর্পিতা তোমার সঙ্গে কথা বলতে, তাই কোথাও যাও না, শুনতে থাকো।

সত্যিই তো, পাশে থাকবার মতো বন্ধু চাইলে কি সব সময় পাওয়া যায় বলো তো? একেবারেই নয়, তাই বারবার সেই কথাটাই বলছি যে মানুষ পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার, মানুষ থাকে না সবার ভাগ্যে, খুব ভালো মানুষের সঙ্গ সকলে পায় না, তাই তুমি যদি পাও সেই মানুষটাকে আগলে রাখো, যত্নে রাখো। আচ্ছা এবার একটা কথা বলো তো, জীবনে আমরা ঠিক কী খুঁজি? একটু ভালো থাকা, একটু ভালোবাসা আর একটু সফলতা, নাকি এমন একটা সময় যখন সারাদিন তুমি খুব ক্লান্ত, সেই সময়ে যখন বাড়ি ফিরছো তখন চোখ বন্ধ করে বলতে পারো যে আজ আর আমি কিচ্ছু চাই না, আমি ভালো আছি? সেটাই তো বোধহয় আমরা দিনের শেষে প্রত্যেকে চাই, তাই না? সত্যি বলতে আমাদের জীবনটা যেন একটা দৌড়, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠা, কাজের নানান রকম চিন্তা, ভবিষ্যতের চিন্তা, সম্পর্কের টানাপোড়েন, আবার হাজারটা কাজের দায়িত্ব, এই সব কিছুর মাঝে কখন যে নিজের জন্য আমরা বাঁচতেই ভুলে যাই সেটা নিজেরাই বুঝতে পারি না। কিন্তু একটু শান্তি পেয়ে গেলে আমার মনে হয় অনেক বেশি আমরা মনে করি

নিজেকে আমাদের থেকে ভালো আর কেউ থাকে না বা কেউ রাখতে পারে না। শান্তি মানে যেটা আছে তার মধ্যেও একটু ভালো থাকার কারণগুলোকে খুঁজে নিতে হবে। কখনো বিকেলের এক কাপ চা, কখনো বা জানলার পাশে বসে বৃষ্টি দেখা, কখনো প্রিয় মানুষের সঙ্গে মন খুলে কথা বলা, আবার কখনো একা নিজের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানো। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই হয়তো লুকিয়ে থাকে জীবনের আসল শান্তি। আমরা অনেক সময় অন্যদের খুশি রাখতে গিয়ে নিজের মন খারাপটাকেই লুকিয়ে রাখি, হাসি মুখে বলি এই তো বেশ ভালো আছি, অথচ ভিতরে ভিতরে কত কথা জমে থাকে বলতো আমাদের। কিন্তু এটাও মনে রাখতে হবে যে সবসময় শক্ত থাকার প্রয়োজন নেই। কখনো ক্লান্ত হওয়া যায়, কখনো একটু থেমে যাওয়া যায়, কখনো নিজের মনকে একটু সময় দেওয়া যায়। কারণ নিজের যত্ন নেওয়া কখনো সেটা স্বার্থপরতার পরিচয় নয়, কিন্তু নিজেকে ভালোবাসতে হবে। আর একটা কথা বলবো যে জীবনে সবাইকে খুশি করতে গিয়ে নিজের শান্তিটুকুকে কখনো হারিয়ে ফেলো না, কারণ সব প্রশ্নের উত্তর আজকেই দিতে হবে এমনটা তো নয়, বা সব সমস্যার সমাধান একদিনেই করে ফেলতে হবে এমনটাও নয়। তাই যে মানুষটা তোমার কথা শোনে, তোমার কথা বোঝে, তার সঙ্গে সময় কাটাও। যে মুহূর্তগুলো তোমাকে সত্যিকারের আনন্দ দেয় সেগুলোকে আরও একটু বেশি করে সময় দাও না, কারণ জীবনটা শুধু আগামীকালের জন্য প্রস্তুতি নিতে কাটিয়ে দেওয়ার নয়, কিন্তু জীবনটা আজকের এই মুহূর্তটাকে অনুভব করার জন্যই। এই যে আমরা বলি না যে কালকে কী হবে সেটা ভাবছি, কে জানে কালকে কী আছে না আছে। তাই এই মুহূর্তটা যদি খুব ভালো হয় সেটাকে সেলিব্রেট করো, আজকে যদি তুমি কিছু একটা অ্যাচিভ করেছো সেই মোমেন্টটাকে চেরিশ করো, এটাই বলার। আর জীবনের দৌড়ে সবাইকেই দৌড়তে হবে, এটাই নিয়ম, কিন্তু তার মাঝেও একটুখানি পজও নিতে হবে। তাই এটাই বলবো যে জীবনের দৌড়ে একটুখানি থেমো মাঝে মাঝে, কারণ নিজের মনটাকে একটু সময় দেওয়ার প্রয়োজন আছে। কারণ পৃথিবীর সমস্ত কোলাহলের মাঝেও আমার মনে হয় নিজের জন্য একটু শান্তি তো প্রাপ্যই, আর শান্তি তখনই পাবে যখন মনটা ভালো থাকবে, নিজের যত্ন নেবে, আর অন্যের জীবনেও একটুখানি শান্তির কারণ তুমি হয়ে উঠবে। সেটাও কিন্তু বড় প্রয়োজন এই আজকের দিনে। এবার একটা ছোট্ট গল্প বলি তোমায়। একজন মানুষ একদিন জ্ঞানী ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো কোথায় গেলে শান্তি পাওয়া যায়? তিনি বললেন, তুমি যদি শান্তি বাইরে খুঁজতে থাকো তাহলে তো অনেক দূর যেতে হবে, কিন্তু তুমি যদি নিজের আচরণে শান্তি তৈরি করতে শেখো তাহলে সেটা তোমার কাছেই আছে। কারণ গল্পটা অনেক বেশি ছোট হয় জীবনের, কথাটা অনেক বড় হয়। তুমি জীবনে কখন কিভাবে রিয়্যাক্ট করছো সেটা কিন্তু অনেক দিন ইম্প্যাক্ট ফেলে যায়। হয়তো আমরা কিছু না ভেবে মাথা গরম করে একটা কথা বলে ফেলি সেই মানুষটাকে বা সামনে যে থাকে তাকে, কিন্তু তারপরে হয়তো রিয়েলাইজ করি যে এটা না বললেই হতো, এই শব্দটা বা এই কথাটার জন্য একটা ভুল বোঝাবুঝি অশান্তি তৈরি হলো, কিন্তু সেই অশান্তির কারণটা পরে বুঝে আর কোনো লাভ হয় না, কারণ একবার মুখ থেকে সেই কথাটা বেরিয়ে গেলে আর সেটা ফিরিয়ে নেওয়া যায় না। আমরা পৃথিবীর সব যুদ্ধ কিন্তু একা থামাতে পারি না, তাই না? কিন্তু আমরা আমাদের চারপাশের ছোট্ট ছোট্ট যুদ্ধ অশান্তি এগুলো তো কমাতেই পারি, বলো? একটু ধৈর্য দিয়ে, একটু ইম্প্যাথি দিয়ে, একটু ক্ষমা করে দিয়ে, আর অনেকটা ভালোবাসা দিয়ে। আজকের দিনে তোমাকে একটা ছোট্ট মেসেজ দেওয়ার, আজ ইন্টারন্যাশনাল ডে অফ পিস নিয়ে তোমার সঙ্গে এতক্ষণ আমি কথা বলছি, আর একটা ছোট্ট প্রমিস তো আমি তুমি আজকের দিনে আমরা করতেই পারি, তাই না? ঘৃণার বদলে একটু বোঝার চেষ্টা করব, সংস্কৃতার বদলে সংলাপকে বেছে নেব, ভুল তথ্য ছড়ানোর আগে একটু সত্যতা যাচাই করব, মতভেদ থাকলেও অন্য মানুষকে সম্মান করব, আর আমাদের ছোট্ট পৃথিবীটাকে পরিবার, বন্ধু, কর্মক্ষেত্র, সমাজ আরও শান্তিপূর্ণ করার চেষ্টা করব। কারণ শান্তি কোনো নির্দিষ্ট একটা দিনের বিষয় নয়, কিন্তু 21শে সেপ্টেম্বর আমাদের মনে করিয়ে দেয় বিশেষভাবে যে শান্তির জন্য কাজ করার প্রয়োজন প্রত্যেকটা দিন। একটা শান্তিপূর্ণ পৃথিবী তৈরি হয় কোটি কোটি কোটি মানুষের ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত থেকেই, তাই না? তাই তুমি যদি কাউকে ক্ষমা করে দিতে পারো সেখানেও শান্তি আছে, আর যদি সুন্দরভাবে ভালোভাবে তাকে বোঝাও সেখানেও শান্তি আছে।
তুমি যদি অন্যের মতামতকে

সম্মানই না করতে পারো, তাহলে তোমার মতামতের গুরুত্ব কে দেবে বলো তো? আর তুমি যখন কারো কষ্ট বুঝতে চেষ্টা করবে, সেখানেও দেখবে শান্তি খুঁজে পেতে বাধ্য। তাই আজকের দিনে একটাই কথা বলবো, একটাই কথা মনে রেখো, সেটা হচ্ছে পিস বিগিনস উইথ আস, শান্তি শুরু হয় আমার থেকে, তোমার থেকে, আমাদের প্রত্যেকের থেকে। কারণ যখন কেউ খুব ডাউন থাকে, মনটা তার খারাপ থাকে, সেই মানুষটাও একটা শান্তি ঠিকানাই খোঁজে। কিন্তু আপাতত তোমার শান্তির ঠিকানা তোমার প্রিয় মানুষই হোক। জুয়ান স্টুডিওর ঘড়ি বলছে একদম সময়ের শেষের দিকে, 7:54 হয়ে 13 সেকেন্ড হয়ে গেল সময়। আজকের মতো আমাকে বিদায় জানাতে হবে, তবে হ্যাঁ এটাই বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, শান্তিতে থেকো, শান্তিতে রেখো তোমার প্রিয় মানুষগুলোকে। আবারও নতুন দিনে নতুন সকালে কথা হবে শুধুমাত্র তোমার সঙ্গে। গানে গানেও রেখে গেলাম ক্যাকটাস ব্যান্ডের ভালো থেকো, এই গানটায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন নজরুল গীতি, শিল্পী দেবযানী লাহিড়ী।

নজরুলগীতি শুনলেন দেবযানী লাহিড়ির কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008

লোকগীতি শুনলেন রত্না রাজবংশীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। রাজ্যে উড়ান প্রকল্পে চারটি বিমানবন্দরের উন্নয়নের জন্য সরকার আগামী 28শে সেপ্টেম্বর বিমানবন্দর কর্তৃপক্ষ এআইআইর সঙ্গে শীঘ্রই সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করবে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কথা জানিয়েছেন। পুরুলিয়ায় সাংবাদিকদের কাছে তিনি জানান, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং পশ্চিম মেদিনীপুরে প্রস্তাবিত এই বিমানবন্দরগুলির জন্য রাজ্য সরকার প্রয়োজনীয় জমি বিমানবন্দর কর্তৃপক্ষকে দেবে।

0: পুরুলিয়ায় এক বছরে কমপক্ষে 1,00,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। কলকাতা বিমানবন্দরের উপর চাপ কমানো এবং দক্ষিণবঙ্গের বিমান যোগাযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রস্তাবিত কল্যাণী গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্পের জন্য জমি চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। নদিয়ার 9টি মৌজায় প্রায় 2,000 একর জমি অধিগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রারদের ওই মৌজাগুলির জমি দলিল নিবন্ধন আপাতত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুরুলিয়ায় এক বছরে কমপক্ষে 1,00,000 কোটি টাকা বিনিয়োগ হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের কাছে তিনি বলেন, রাজ্যে বিজেপির উত্থানে পুরুলিয়ার ভূমিকা উল্লেখযোগ্য।
1: একটা তো 5,000 কোটি টাকার ভূমি পূজন আমি রঘুনাথপুরে অমিত মিটালি করে গেছি। আগামী দিনে এখানে ডিফেন্স থেকে, স্টিল থেকে, সিমেন্ট থেকে এবং আরো অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে প্রপোজাল আছে এবং সবচেয়ে বেশি ডিমান্ড এখানে সোলার প্ল্যান্ট লাগাতে চাইছে, প্রচুর ল্যান্ড রয়েছে, এগুলো আমাদের পরিকল্পনার মধ্যে আছে। পুরুলিয়াতে 2018 সাল থেকে মানুষ পদ্মফুলকে ভোট দেয়। পুরুলিয়ার মানুষ আমাদের সঙ্গে প্রথম দিন থেকে আছে। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পিছনে দার্জিলিং এর পাহাড়, পুরুলিয়ার এদের ভূমিকা সবচেয়ে বেশি। এই জায়গাগুলো আমার উন্নয়নের অগ্রাধিকারেও থাকবে।
0: রাজ্যে মাছ সহ প্রাণী সম্পদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে কেন্দ্রীয় সরকার আজ রাজ্য সরকারের সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসছে। দুপুরে নিউ টাউনের তাজ তাল কুঠিরে প্রস্তাবিত এই বৈঠকে কেন্দ্রীয় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী রাজীব রঞ্জন সিং উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মৎস্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরাও সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। কেন্দ্রীয় সহায়তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে আজ, চলবে 14 অক্টোবর পর্যন্ত। মোট পরীক্ষার্থীর সংখ্যা 7,18,620। সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত পরীক্ষা চলবে। তবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা দুপুর 2 থেকে 3টে এবং সংগীত ও দৃশ্যকলার পরীক্ষা সকাল 11টা থেকে বেলা 12টা পর্যন্ত হবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ ক্ষেত্রটি ক্রমশ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপ এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।
2: একটা নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর আন্দামান সাগরে, যেটা বর্তমানে অবস্থান করছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরের কাছে। মুভমেন্ট কন্টিনিউ করবে পশ্চিম উত্তর পশ্চিমের দিকে। 23 তারিখ সকালের দিকে এটা দক্ষিণ উড়িষ্যা সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাবার সম্ভব। 23 থেকে 24 তারিখের মধ্যে কিছুটা বৃষ্টিপাত বাড়বে উত্তরের জেলাগুলো। উপকূলের কাছাকাছি অঞ্চলে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য সতর্কতা থাকছে। 22 থেকে 25 তারিখ সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
0: সংস্কৃতি চর্চার প্রসার, ভারতীয় ঐতিহ্য ও মূল্যবোধকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরতে সংস্কার ভারতীর সাংস্কৃতিক সংগঠনের বাঁকুড়া জেলা শাখার গতকাল সূচনা হয়েছে। বাঁকুড়া শহরের পাঞ্চজন্য ভবনে সংগঠনের প্রাথমিক সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সংস্কার ভারতীর রাজ্য কমিটির সদস্যবৃন্দ, জেলার বিভিন্ন প্রান্তের সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সাহিত্যিক, আবৃত্তিকার, সঙ্গীতশিল্পী এবং সমাজের বিশিষ্ট গুণীজনেরা। শতাব্দী প্রাচীন গালিব স্ট্রিটের পোষ্য বাজারে বেআইনিভাবে পশু পাখি বিক্রির বন্ধের ব্যাপারে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেখানে গতকাল অভিযান চালায় কলকাতা পুলিশ ও শুল্ক দপ্তরের আধিকারিকরা। কলকাতা কর্পোরেশনের বৈধ লাইসেন্স না থাকলে ওই হাটে ব্যবসা করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। বীরভূমের খয়রাশোল থানা এলাকায় সাইবার জালিয়াতির শিকার বেশ কয়েকজনের হাতে খোয়া যাওয়া মোবাইল ফোন এবং 4,74,000 টাকা তুলে দিয়েছে পুলিশ। ঝাড়খণ্ডের জামতাড়া থেকে সাইবার অপরাধীরা এই প্রতারণার কাজ করেছিল বলে বীরভূমের পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ দুপুর 12:30।

শুনলেন ঝাঁপতালে তবলা শিল্পী সৌমিত্রজিৎ চট্টোপাধ্যায়, হারমোনিয়াম সহযোগিতায় হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: না যাইও না যাইও সহি রে কহি না জমু না রে জলে।
1: লোকগীতি শুনলেন দীপময় দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত, শুনতে ভুলবেন না।

প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। এখন শুনবেন উর্বশী, উপস্থাপনায় রসান মুরারকা।

মধুমতি ছায়াছবি থেকে গান শুনছেন। প্রথমে লতা মঙ্গেশকর এবং সহ শিল্পীবৃন্দের কণ্ঠে গান শুনলেন। পরবর্তী আরেকখানি গান মধুমতি ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর।

মধুমতি ছায়াছবি থেকে গান শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

0: এখন ক্রীড়া সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে ভারত আজ দুটি রুপো একটি ব্রোঞ্জ পদক পেয়েছে। ভারত ও জাপানের মধ্যে 75 বছর কূটনৈতিক সম্পর্ক উদযাপন উপলক্ষে আগামীকাল দুই দলের মধ্যে একটি টি-20 ম্যাচের আয়োজন করা হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আসন্ন ভারত ও উরুগুয়ে ফুটবল ম্যাচের টিকিট বিক্রি আজ শুরু হয়েছে। আসি বিস্তারিত খবরে। এশিয়ান গেমসের শুটিংয়ে ভারত আজ তিনটি পদক পেয়েছে। পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে হিমাংশু ধিল রুপো এবং রুদ্রাংশ পাতিল ব্রোঞ্জ পদক পেয়েছেন। এছাড়া একই প্রতিযোগিতার পুরুষদের দলীয় ইভেন্টেও ভারত একটি রুপো পেয়েছে। গতকাল মহিলাদের 10 মিটার এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টে এলাভেনিন ভালারিভারান রুপো পেয়েছিলেন। একই প্রতিযোগিতায় মহিলাদের দলীয় ইভেন্টেও ভারত একটি রুপো পেয়েছিল। এর ফলে শুটিংয়ে ভারত এখনও পর্যন্ত মোট 5টি পদক পেল। সুচিকা তারিয়াল দেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে মিক্সড মার্শাল আর্টস MMA পদক পেয়েছেন।

তিনি 7 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। পদক তালিকায় ভারত বর্তমানে দ্বাদশ স্থানে রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এশিয়ান গেমসে পুরুষদের 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে রৌপ্য পদক মেলায় হিমাংশু ধিল্লংকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী হিমাংশুর চাপের মধ্যে শান্ত থাকা এবং নিখুঁত লক্ষ্যভেদ করার ক্ষমতার প্রশংসা করেন। তাঁর এই সাফল্যে দেশ

0: প্রধানমন্ত্রী ভবিষ্যতে সব খেলায় তার সাফল্য কামনা করেছেন। এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনও ক্রীড়াবিদদের শুভেচ্ছা জানান। এশিয়া গেমসে পুরুষদের ব্যাডমিন্টনে ভারত বাংলাদেশকে 3-0 হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। জাপানের ইচিনোমিয়া সিটি মিউনিসিপ্যাল জিমন্যাশিয়ামে আজ লক্ষ্য সেন বাংলাদেশের আয়মান ইভানকে 21-4, 21-12 হারিয়ে এগিয়ে যান। পরে আয়ুষ শেট্টি 21-4, 21-13 সেদেশের গৌরব সিংহকে হারিয়ে জয়ের ব্যবধান বাড়ান। শেষে কিদাম্বি শ্রীকান্ত 21-15, 21-9 জুমার আল আমিনকে হারিয়ে জয় নিশ্চিত করেন। কোয়ার্টার ফাইনালে আগামীকাল ভারত জাপানের মুখোমুখি হবে। এই খেলায় জিতলে একটি পদক নিশ্চিত করবে ভারত। অন্যদিকে ভারতীয় মহিলা দলও আগামীকাল কোয়ার্টার ফাইনালে জাপানের বিরুদ্ধে কোর্টে নামতে চলেছে। গতকাল কাজাখস্তানকে তারা 3-0 হারিয়ে দেয়। জাপানের সানোতে সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে আগামীকাল একমাত্র টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারত জাপানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 9:30। এই প্রথম ভারত জাপানের বিরুদ্ধে কোন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলবে। ভারত ও জাপানের 75 বছরের কূটনৈতিক সম্পর্ক উদযাপন করতে ও খেলার মাধ্যমে সাংস্কৃতিক বিনিময়কে তুলে ধরতেই এই ম্যাচের আয়োজন করা হয়েছে। গতকাল ভারতীয় দল জাপানে পৌঁছেছে। এই ম্যাচ খেলেই ভারতীয় পুরুষ ক্রিকেট দল এশিয়ান গেমসের অংশ নিতে নাগোয়াতে যাবেন। ভারতীয় অধিনায়ক শ্রেয়াস আয়া সাংবাদিকদের বলেন, জাপানের সঙ্গে প্রথমবার খেলার নতুন অভিজ্ঞতা হবে তাদের। আগামীকালের ম্যাচ উত্তেজনাপূর্ণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এদিকে জাপানের অধিনায়ক কেন্দেল কাদোয়াকি বলেন, ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ বিশেষ তাৎপর্য বহন করছে। বৃষ্টির কারণে অবশ্য ভারতীয় দল আজ অনুশীলন করতে পারেনি। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে গতকাল লিভারপুল ম্যানচেস্টার সিটি নিজেদের ম্যাচে জয় পেয়েছে। বোর্নমাথে লিভারপুল 1-0 বোর্নমাথকে হারিয়ে দিয়েছে। ম্যাচের 57 মিনিটে লিভারপুলে হয়ে জয়সূচক গোলটি করেছেন আলেকজান্ডার আইজ্যাক। ম্যানচেস্টারের এতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের অপর ম্যাচে ম্যানচেস্টার সিটি 5-3 সান্ডারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। সিটির হয়ে অ্যান্টনিও সেমেনিও 2 গোল করেছেন। এনজো ফার্নান্ডেজ, রায়ান চেরকি ও আর্লিং হালান্ড 1 করে গোল করেন। সাদারল্যান্ডের হয়ে ব্রায়ান ববি হ্যাট্রিক করেছেন। লিডস ও প্যালেসের মধ্যে ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। ফুলহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেড মধ্যে খেলাটি 1-1 শেষ হয়েছে। ম্যাথিউস কুইনহা ইউনাইটেডের হয়ে 1 গোল করেছেন। ফুলহ্যামের গোলটি আত্মঘাতী। ব্রাজিল ম্যাচের পর আগামী 6 অক্টোবর সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভারতীয় ফুটবল দল উরুগুয়ের মুখোমুখি হবে। এই ম্যাচের টিকিট বিক্রি আজ অনলাইনে শুরু হয়েছে। একটি বেসরকারি অ্যাপে টিকিট বিক্রি আজ শুরু হয়। একজন সর্বোচ্চ 10 টিকিট কিনতে পারবেন। টিকিটের সর্বনিম্ন দাম 749 টাকা, সর্বোচ্চ 9,999 টাকা। আন্তর্জাতিক দাবা অলিম্পিয়াডে একদিনের বিরতি পর্বের আগে ভারত আয়োজক উজবেকিস্তান এবং জার্মানির সঙ্গে শীর্ষস্থানে রয়েছে। উজবেকিস্তানের সমরখান্দে প্রতিযোগিতার 6 রাউন্ডে ভারতের পুরুষ দল আজ আয়োজক দেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত 1.5 ব্যবধানে সমতা বজায় রেখেছে। খেলার খবর শেষ হল। এরপরে খবর রাত 10:00।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। একটি ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012-এ বেলা 12:30 গুগল মিটের ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠি, রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এসি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমে অভিযোগটি জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে ADPG COW

pgwb@gmail.com অথবা pgwb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADBS CS এর সাথে টেলিফোন নাম্বার 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত অথবা পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরুক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হল। শুরু হচ্ছে নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমে শুনবেন আধুনিক গান, শিল্পী লোপামুদ্রা মিত্র।

0: আধুনিক গান শুনলেন লোপা মুদ্রা মিত্রের কণ্ঠে। আধুনিক গানের পরবর্তী শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই।

আধুনিক গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন নানা রঙের গান। এবারে বাংলা ছায়াছবির গান শুনবেন প্রাক্তন ছবি থেকে, শিল্পী ইমন চক্রবর্তী।

প্রাক্তন ছবি থেকে গান শুনছেন, প্রাক্তন ছবি থেকে পরবর্তী শিল্পীর গান, শিল্পী সুরজিৎ চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয় দেবরাজার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। প্রথমে তাজমহল ছায়াছবি থেকে গান শুনবেন মান্না দে, মোহাম্মদ রফি, মিনা কাপুর, আশা ভোসলে এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

তাজমহল ছায়াছবিটিকে পরপর দুটি গান শুনলেন। এবারে রাজাবাবু ছায়াছবিটিকে উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণামূর্তির কণ্ঠে গান শুনবেন।

রাজাবাবু ছায়াছবি থেকে গান শুনলেন উদিত নারায়ণ এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে। এই ছায়াছবি থেকে পরবর্তী গান অভিজিতের কণ্ঠে।

রাজাবাবু ছায়াছবি থেকে গান শুনলেন অভিজিতের কণ্ঠে। এবারে কাহুনা পেয়ার হে ছায়াছবির গান, দ্বৈত কণ্ঠে গানটি শুনবেন শিল্পী উদিত নারায়ণ এবং শিল্পী আলকা ইয়াগনিক।

কাহনা পেয়ারে ছায়াছবি থেকে গান শুনছেন। পরবর্তী গান উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিক ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলো হার্টসে। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 95% এবং সর্বনিম্ন 64%। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্ক বার্তায় জানানো হয়েছে, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঝোড়ো হাওয়ার কারণে বাতাসের গতি ঘণ্টায় 45 থেকে 55 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা সর্বোচ্চ ঘণ্টায় 65 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। এর ফলে সমুদ্র উত্তাল থাকবে, যা দরুন মৎস্যজীবীদের 25 সেপ্টেম্বর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, আর যারা সমুদ্রে আছেন তাদের 21 সেপ্টেম্বর রাত্রের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাঠানো আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি।

এখন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের 22 সেপ্টেম্বর মঙ্গলবারের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6টায় সুভাষিত। শুনবেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, শুনবেন কথিকা, বিষয় মাছ চাষে প্ল্যাঙ্কটনের কার্যকারিতা, বলবেন ডক্টর দেবাশিস দে। 6:40 আপনার স্বাস্থ্য, অস্থি সন্ধির পুনর্গঠন বিষয়ে বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও কল্লোল কোনার। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন তমালিকা গুহর কণ্ঠে। 8:00 জানা অজানা, শুনবেন কথিকা, স্মরণে বরণে মাইকেল ফ্যারাডে, বলবেন অর্পণ পাল। 8:05 নজরুল গীতি, শিল্পী শান্তনু ঘোষাল। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম শিশির কুমার বিশ্বাসের সাক্ষাৎকার, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রাজ্যশ্রী ঘোষ। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের প্রথমাংশ। 9:25 জেলার চিঠি, 9:30 গানে গানের পরবর্তী অংশ। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান খেলাধুলা, উপস্থাপনায় অর্ণব চক্রবর্তী ও কিংসু ঘোষ। দুপুর

শুনবেন বাঁশির শিল্পী অমল আচার্য। 12:15 লোকগীতি পরিবেশন করবেন শম্পা বিশ্বাস। দুপুর 12:33 অনুজমির দুনো ফসল কৃষক উৎপাদন সংগঠন এবং নমো ড্রোন দিদি বিষয়ে অনুষ্ঠান স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়। বেলা 1:00 নির্বাচিত নজরুল গীতি, 1:45 মাননীয় সু উপস্থাপনায় সঞ্চয়িতা দা, 2:30 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে শুনবেন সাঁওতালি গান, পরিবেশনায় মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ, এরপরে সাঁওতালিতে গীতি আলেখ্য, পরিবেশনায় দুলালি বালা সরেন ও সহশিল্পীরা, শুনবেন দ্বিতীয় পর্ব, এরপরে সাঁওতালি গান, পরিবেশনায় পার্বতী হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়, শুনবেন বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান বাইরে ঘুরে, রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য 10ম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয়ের আলোচনা, আলোচনায় বানিসায় বাণীপীঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভুবন চন্দ্র মাইতি ও 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশনায় বিশ্বনাথ টুডু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে প্রথমে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা এই বিষয়ে কথিকা বলবেন খেরওয়াল রাজ কিস্কু, এরপরে লোকগীতি পরিবেশন করবেন অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ। 6:38 কিষাণবাণী, রাজ্যে মাছ চাষের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা এই বিষয়ে ডক্টর শৈলেন্দ্রনাথ বিশ্বাসের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:10 দরজা গান, পরিবেশনায় গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, শিরোনাম সর্বাঙ্গীন বিকাশের শপথ, বলবেন তরুণ পাল। 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী সহযাত্রী, শুনবেন দ্বিতীয় পর্ব, রচনা প্রমথ চৌধুরী, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 8:45 অর্থনীতির দুনিয়া, পর্যটনের মাধ্যমে অর্থনীতির বিকাশ এ বিষয়ে আলোচনায় অধ্যাপিকা ডক্টর ইন্দ্রিলা গুহ এবং অধ্যাপিকা ডক্টর আত্রি বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শেহনাজ আব্দুর রউফ, শুনবেন প্রথম পর্ব। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী রাজশ্রী ঘোষ। 9:30 শ্রবণী অনুষ্ঠানে প্রথমে শুনবেন কথিকা জন্ম শতবর্ষের আলোয় মনীন্দ্র গুপ্ত, বলবেন মধুপর্ণা মুখোপাধ্যায়। এরপরে ব্যক্তিগত স্মৃতিচারণে কবি অরণি বসু, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে নিয়েছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। 10:10 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তমালিকা গুহ, 10:45 নজরুল গীতি শুনবেন রীতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে, 11:00 লোকগীতি পরিবেশন করবেন শম্পা বিশ্বাস, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সন্তুর শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:15 সুবোধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সুরবাহার শিল্পী সন্তোষ বন্দ্যোপাধ্যায়, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তমালিকা গুহ, 6:35 রামচরিত মানস, শুনবেন 241তম পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী সুরজিৎ ভট্টাচার্য, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মৌলী চৌধুরী, 8:30 শ্যামাসঙ্গীত শিল্পী শান্তনু ঘোষাল, 8:45 বাঁশি শিল্পী অমল আচার্য, 9:10 রাজধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সুফিয়া সিরিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 12:00 সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 1:10 আরেকটি পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। বেলা 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী মধুমিতা চট্টোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত শুনবেন তমালিকা গুহর কণ্ঠে, 5:20 উর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 বার্তা উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:30 গুল গুলসান উপস্থাপনায় প্রীতি মুরারকা, 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে 30 দিন ব্যাপী একটি বিশেষ ধারাবাহিক অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 দারপান উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 10:00 জাপানে অনুষ্ঠিত 20তম এশিয়ান গেমস 2026-এর দৈনিক সারাংশ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান জ্যাজ টাইম উপস্থাপনায় রাজীব বসাক, 11:00

বাজে 10 মিনিটে হিন্দি ছায়াছবির গান শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্জিতা প্রচার তরঙ্গে 22 সেপ্টেম্বর মঙ্গলবারের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:09 হয়ে 26 সেকেন্ড। জয় হিন্দ।